বিদ্যালয় শিক্ষালয় এগুলো স্থাপন হলো তথা অধ্যাপক নেতৃত্ব তথা ক্ষমতা বিকাশ তথা কার্য সম্পাদন আধারিত প্রোৎসাহন প্রণালী ব্যবস্থাপনে উল্লেখ

0: তবে ক্যাম্পাস সরকারের স্বাস্থ্য কারণে পর্বে আছে জনমিত সঙ্গে
1: সেবা করবে ধন্যবাদ।